0: কেটাও আজ তো আমরা সারপ্রাইজ
1: আসমা কয়টা আমরা সারপ্রাইজ
2: ও সারপ্রাইজ
0: ইয়েস
2: বেবি
3: থ্যাংক ইউ দেবে জুম
2: বাই
0: বয় এন্ড দ্য রেট চাপুরা
4: हिजोसम्म त्यस्तो गोते आज चाहिँ स्मार्ट
5: केही त गडबड छ म पत्ता लाउँछु